এদিকে আকাশবাণী শিলংকা খবর বানপুলি এদিকে সানলি জানা কিমা কম সানযোগ খবর প্লাট নর্থ ইস্টার্ন কাউন্সিল দিকে পিসা কব পালাত খাত লাই ক্লোর তঙ্কা না কবন্তা বন কৃষান নিকি প্রজেক্ট পনরই হাক লেঙ্গ জেলা মেঘালিয়া পেনলং সরকার মেঘালিয়া দেখে জিন তো কেট কব কৃপাং হালো কি জিন কেন পঞ্জাখলিয়া মারিয়াং কি কারখানা হাবর নিহাত অমদে বন্দন নিবন সিনা জাকা মানি বলে হাকি কৃপং জকি অফিস সরকার অং এমএলএ বিজেপি মেঘালিয়া ও বা এ এল হেক বাদ লাশা কী অন পিনকোড কহিমা নংখলাও ইয়াকে জিং রাখিয়ে ডাব সান স্পা স্নেম জঙ্কা কবলা নিয়ে সি স্নেম লিন্টার কি খবর কী বাবনিয়া কানোদ ইস্টার্ন কাউন্সিল ক্লাব লাইট এগ পিসা কবা খাতলাই পয়েন্ট সান ফ্রা ক্লোর তঙ্কা হাউবনাই জিম্মাং বাদ জিলিও আর আজার আরপুন রিও না কবন্তা বন আই জিং কৃষা নিকি প্রজেক্ট পনরই কিবা পিনত্রেই হাকলেং জেলা মেঘালিয়া হাকালিয়াং কচকিয়া হাক পুলি পুথি হাকি লাট বনিয়া সো হাকি কাম ওয়াট বনিয়া না কবন্তা কা রিনুয়েবল এনার্জি বাদ কি জিংতে জিংসিনা বান কিন্তিউ ইয়া কাজিং পনে এগিলারিটি কি কাতু কানি কি সিনজাম ত্রিকাম কি বখাম কংসান কি কিন্তুপ ইয়াকা 1.5 টেসলা এমআরআই সিস্টেম হাতুরা সিভিল হসপিটাল কাজিং আই জিং গর্ষান কি জিং তৈ হা শিলং পলিটেকনিক কাজিং কিন্তি কারই কামান জং কিলাত পেনে লারিতি বান কিন্তি কদান নে কয়ুডু বাদ হা কি জিং লে জুরেপ ইয়া কি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কা এনসি কালালা রু বান পেন্ডেপ পুরা ইয়ে কাজিং সিনা পান বহা ইয়ে সুরক শিলং উমরাই এয়ারপোর্ট বাদ কালা প্লাট পিসা রু খাট ফ্রা পয়েন্ট খন্দাই লাই ক্লোর তঙ্কা সাকি এজেন্সি জঙ্গাথান কি বকন্থপ ই কি স্কুল বা কি টেকনিক্যাল ইনস্টিটিউট কি এনজিও কি সোসাইটি বাট কিবে কিবে না কবন্তা বান লা কন্তি কথান সেলা মি ই কি বরপনিয়া জকে এনসি কি লং বা কাজাকা ngan ong bia ka tu ki bor pnia jo ka nec ki la ong ba ka jing bei tang ka jo ka nec ka pen scam chu chu ya ka thong jo ka nec ba ka kular ri ka jala me khalia ha ka roi ka man ba de ki lat kan ti ho ba ro ki liang o mentri ka tra ka ko ki khia jo ka sarkar me khalia u ba wai lat mi ki sla nen ka si lo ong ba ka sarkar me khalia ka ap ye ki jing sem jo ka kan hun to ket jo ka sarkar ka ba pen long ইয়া কাজিং টকেট হালো কিজিং কনো কিবে দে বা কাজিং পঞ্জাকলিয়া কি কারখানা ইয়া কাল এয়ার বা কামারিয়াং হাবার নিহান বাদ কাজিং কতা এক কয় কিয়া জং কি পাঁচ বা নং সুসনং জো কথান দে কিজিং পাং কি বা কতা এক কিজিং রিং মনসিম উবা আসলাও লা কিন্তু ই পাঁচ বা বা কিন ওয়ান রা এক কিজিং উজোর কি জং কি কিবা ডা কাজিং থ হাক জাকা বান সুয়ে জুবাব তাং হাক সোশ্যাল মিডিয়া উবা আসলাও ল কুবর হালো কিং জাকলিয়া জক মারিয়াং হাবর নিহান কবালাইয়াত মেন্তা লাবুন বুন স্নেম বাদ উল অং বা কাতু কানি তলি কি কারখানা কি লাহাব খাং নো না কাদাও বা কি পেন খেন কি কিন্দন জক আনি দা মারিয়াং সুসু মন্ত্রী উল অং বা কা মেঘালয় স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড কালানাং পেনখ্লান সুসু ইয়ে কি জিং পেট ঙর লংবা কি সেন জাম ত্রি কাম কি বাবুন জান বাদ দা কাবালে জুরিপ তস্তা মান লাগা তেং উল অং বা কি কারখানা কিয় ইয়ে কাজিং আই জিং বেদ বান ত্রিকাম তং হাডিয়েন বা কিলা পেনবিয়াং বাদ কিনজলুট ইয়া বারো কি কিন্দন কিবা লাবু বাদ লালে রু ইয়ে বদন কাম ইয়ে কিবা পেনখেন ইয়ে কি থেকে কিন্দন উ মন্ত্রী ক্যাবিনেট জঙ্গ সরকার মেঘালয়া উবলং রু উবৈন কিনং এলাম কিবা রং বা জঙ্গ সেং ন্যাশনাল পিপলস পার্টি উ টি ডি শিরা উলাকান তাত হেলোর কা খবর সু আন তাত কাবা অনসং

সাংগীতিক আকাশবাণী শিলং খবর বানপুলে দাইলা সিউডর সিনড্রাম কিমাত কিবা কংসান জং খবর খটক ইন্ডিয়া এক জিঙে ত্রে লঙ্কা বাকলাইন হাপ রিঙ্কি রি কিবা লং খট হাক বি আই এম এস টি ই সি খমি ইবনিয়া উমিন্ত্রী রংবা কনরাদ সাংমা এক সোলো মিশন এম ই সি এল বানপুন খ্লাইন এক জনাত বর্ডিং আইবুরম জেলা কি রিউ খ্রাউ কারো লেব ক হাক কমিউমেশন ডে কবা শিসপা ফ্রা খমি ইবনিয়া উমিন্ত্রী রংবা এক সিনজাম হাপ ভেটেরিনারি বানকন তিউ কট কিয়া কি জিংরি বাট কো কট কি নংগ্রাম কি খুবর কিবা বনিয়া হনে উমিন্ত্রী রংবা কজলা উকনরাত সাংমা উলাই লাম কি রিভিউ মিটিং কি জিংলাং কি বফের বফের হাক স্টেট গেস্ট হাউস হাশিলং হাক কি জিংলাং বা কতনাত বোর্ডিং উমিন্ত্রী রংবা উলখমি বনিয়া এক জিং ইয়া চুং জিং পেন্ত্রে এক সি এম সোলম মিশন কে পি এম কুসুম ক পি এম সূর্য ঘর কপন জিং মত হাক বপনিয়ার এক জিং পেন্ডন কাম কি বোর্ডিং কি বখোজ বাট কি বকট বোর হাকলেং কজলা কজিংলাং কলাই খ্রেন কি বৈত বনপনি সো বনপনি সোলাং কিজিং পুরশাং হাপ ও পি এম সূর্য ঘর বা সি এম সোলো মিশন বনপন খ্লাইন বা বনপন ভাই কজিং পন্ত্রী কাম বা বনপন স্টেট কজিং পন কাম কি বোর্ডিং সোলো হাকি থানো মিয়ং বা কিউ কিউ কিজিং থমু পনমি বোর্ডিং কি বখোজ নলর কতা গিলা বিশার বনিয়া রু এক জিং লংজিং মান হাক লিয়াং পিসা তিনকা হাক এম ই সি এল বার ক্লাই ক্রেন হলর কিলাট কিলেন তি বন পেন খ্লাই নিয়ে কপলা পিসা হাক জুক পর বন পেন তিকনা হাক জিং সাকরি কবলা বন শানিয়া না কমতা কি নং সং সং কজিং থমু জগ সরকার কলং বনতে কতনাত বোর্ডিং কবা খাম খুঁজ বার কবা কৃষা নি লং হিয়ং কি নং রেপ বার কর পার জং কজলা উ ডিস্ট্রিক্ট মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট উলাপন মি এক জিং মাহাম হলর কখোজ কখিয়া বন কিন্তু ইকিন সং সনং বন শিম মি কি লাট জিং এদা হলর কি জিং পং কি বেজুডন হা কি নিকি আয়ম লিওর কুম কি জিং পং কি বেয় নাকি প্রজং কি জিং পং স্ক্রাব টাইফাস কি জিং পং কি বমি নাকি ওম বার কি জিং বাম বার কি জিং আট বি না কি তেত কিন্তু ইকিন সং সনং বন কিয়ার না বন পেনলাং ইক ওম শি জাকা বট বন পেন কাম ইয়ে জিং কেয়ার মুসারি বন লে খুঁজ বট বন কিয়ার না বন পেন কাম কি ওম কি বেজাখলিয়া বন বাম কি জিং বাম কি বেলা বো ভা বট বন কিয়ার না বাম ইয়া কি তেট খ্লাও লব থা আরু ইকি জাকা ত্রে কি জাকা পুলে কি স্কুল বন বন পেনলং ইকি জিং পেন খুঁজ মান লাকাত ইয় বন পেনলাইট ইকি ওম কি বেলাং হাজু বন পেন তিকনাই কি ওম দি কি বখুঁজ বট বন সিম খিয়াল ডন কি বেয় পং শেট লানি পেন হিয়ার কজিং ইয় জিং সুমার কপর কব বিয়াং বাট কজিং লে খোজ কয়াই লং কব কব কং সান লাসডাং ইয়া কজিং রাখি ইয়া কা গারো লেব কোপ দে কব শিসপা ফ্রা হাতুরা হনে কসঙি দা কজিং কন মাও বুরম কজিং পিন ইতন রাই বাট কজিং পিন কোপ বুরম ইকি খাদ নিউতলি কি লং ইয়েং কি বহিয়ার পতেং না কি গারো লেব কোপ উ লাম্ফং ক মেঘালয়া আসেম্বলি উ থমাস ই সংমা উলয়ালাম ইয়া কজিংবু সিনতিউ হাক সিনতাপ হাসুয়া বনরা ইয়া ক প্রোগ্রাম শাক ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়াম হাবা আজিং ক্রান উলকদ কজিং লং কব হক কজিং শ্লোর বা কজিং শানিয়া কুম কিজিং হিকাই বলা ইয় না কজিং লালাদি কি লেব কোপ বাট উলাপন বনা বন আই আর লাক তিনকা না কবন্তা রিসার্চ কমিটি ফর প্রেজারভেশন অফ গারো কালচার অ্যান্ড হেরিটেজ উমন্ত্রী ক্যাবিনেট উমাকস এন্ড মারাক উলাবান হলর কজিং পনে পনসা এক হিস্ট্রি জং কি রিউলোম গারো বাট উলা পেন তিকনা কজিং পেং বন ওয়াট বনিয়া খনাং বন ইথু সু সু ই কি বলা হিয়ার পেং না কি লেব কপ বন আই বুরাম ইয়া কজিং নো সঞ্জং জং কি উমন্ত্রী রংবা কনরাদ সাংমা হাক সোশ্যাল মিডিয়া উলা অং বা কনে কলং কলিং খু স্নাম কব শিস পা ফ্রা জং কি গারো লেব কপ বন উলা আই বুরাম ই কি পাতমেন কি ব্লে দন বন্তা হাক থমা বা কবনিং কং জং প্রথাই হাক রি ফ্রান্স উলং বাকি কসঙি কলং কসঙি কবা কিলাবান ফাই সুখ সালাইং বার কলং কজিং রাখি কজিং শ্লোর জং কি কবলা ইয় জিং ইথো না কলং কপ্রথাই উমেন্ত্রী রংবা কনরাদ সাংমা নে লক্ষ্মী বিয়া কতনাদ কক কিয়া জং কজলা ব্রিংকাত বাদ উমেন্ত্রী কতনাদ উবা ওয়েলাত মিকি শলা দা খবা পন জিং মুদ হালর কি জিং মি কি বাভা না কি জিং সুমার বাদ বন পন খ্লাই নি কি লাত আই জিং সুমার হাকল লেং কজলা হাগ নি কি জিং লাং লক্ষ্মী বিয়া এ কি বন তাক বা ফের ফের হাপক এম এইচ আই এস বাদ কি জিং কিউ কুম বা পাও হাক এন এফ এইচ এস 6 কন্থোপ কি জিং দুনা কজিং খ্লাট নো জিং গিলং কমি না কদাও কজিং নং কিউ কজিং খা খলুং হাগি জাকা সুমার লিং বা কজিং রাব হাকলি কওয়ান না চিফ মিনিস্টার সেফ মাদারহুড স্কিম সি এম এস এম এস উসং মা উল অং বা সরকার কথমু বন কিনতিও কজিং খা খলুং হাগি জাকা সুমার পালাত ইয়া খন্দাই ফাও না শিসপা কজিং ক্রেন ক্লা কন্থুপ লাং ই কজিং পেন রং কর্তেং জং কি লং কমি না দুকি বনাই কি বনিং কং বলা আরমেন কজিং দি ইগি দাওয়াই আয়রন বাট ফলিক অ্যাসিড কজিং পেন খ্লাইন ই কজিং আইজিং সুমা লিং বা কি এন এম কি আশা কি আঙ্গনওয়াদি বাট বন পেনিয়ার এক কমিউনিটি কেয়ার গিভার ইনিশিয়েটিভ দা কজিং কৃষান জং কি ভিলেজ অর্গানাইজেশন নানি কি ভিও বাট কি সেলফ হেল্প গ্রুপস
Langur kikna kilaklat no hadian kajing sha bat boarding hinin chiteng sngi hakashnong tang ling kabaha popok yam police station Hariboy district hakaba usainar power line uba khatwe kv ulatkut bat hab hakasurok shnong nagadaw kajing bamtip kajing klang boarding kiniki kikna kilakum bakla bat yu hauni usainar kabla penlong bakin klat haju urang ba shnong ba bok nong sap ulong balapha barobor ki jing ujor jak MECL halor jing julor jing ki signar boarding bar ki jing thot jong transformer henry clemdon kanu kanu ki jing ram ulong ru ba armut nakini ki blakhla no ki dek shi para trai ki bidang hakarta ka khat wei bar khat arsnem kani ki jing ja kala pen long ki jing dawai ki jing kit khle bar ki jing pen bet pen biang ka bha hakaliang ka boarding katni khubor ko wan chpi nak akash vani shlong U National Security Advisor Ajit Doval ulakhat igjing trei langa baklan hapren ki ri ki belong khat haka bimstek banya khon igjing e akaliang ka yok khat bat kjing eda habakran haka jing langa basan